0: কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে, তারা পড়ছি উইটা বলে পটের সিরা কুড়ে। কুমুরাইয়া মারে গিল কুমুরাইয়া উড়ে, তারা পড়ছি উইটা বলে পটের সিরা কুড়ে।
1: বাতে কম কর কাম জিয়াদা কাকা,
2: হ্যাঁ
1: হ্যাঁ কাম সে হোগা নাম জিয়াদা কাকা, সমঝে বাতে কম কর কাম জিয়াদা রাকা, আরে কাম সে হোগা নাম জিয়াদা কাকা,
0: আরে আরে আরে আরে আরে।